দেউনি শই সূর্যমুখীর সোনা দেহতোর মতে তো দেউনি শই আলু লিভিলে মতে যে ডাকে সিয়ে তো দেহর ছাই বিনা ভরসার তোরি হাতরে হৃদয় দিয়েছি পাতি এপি ধীরে ধীরে মন আকাশে বহুত আসুচি ঘটি।

তুমি কি সতরে বাসর রাতির মধুচন্দ্রিকা প্রীতি, তুমি কি সতরে বাসর রাতির মধুচন্দ্রিকা প্রীতি, হৃদয়কে মোর ছুঁই দিয়ে গলে।

শ্রোতা বন্ধু, হিন্দি চলচ্চিত্র গীতর এই কার্যক্রম এইটি সরি যায়নি, এই যাত্রা আগকু আহরি রহব। তবে কথা হল আপনার আম সহ এমতি চলু থাকে যা পূর্ব গোটি প্রতিশ্রুতি, আসন্তকালি আউ কিছু নূয় নূয় গীত আউ কিছু ভিন্ন স্বাদর উপস্থাপনা সহ আপনার পাখক পুনি আসব। তবে আছি যাওয়া দিও না।

পরবর্তী কথাচিত্র হমরাজ। গীতটির কণ্ঠদান করেছেন কে কে এবং সুনিধি চৌহান। সুধাকর শর্মা গীতরে সঙ্গীত দিয়েছেন হিমেশ রেশমিয়া।

পরবর্তী কথাচিত্র ফুল চন্দন। গীতটিরে কণ্ঠদান করেছেন অক্ষয় মহান্তি। নিজাম গীতরে সঙ্গীত দিয়েছেন সরোজ পটনায়ক।

পরবর্তী গীতটি শুনন্ত সুভাষ দাস কণ্ঠর গীত রচনা অলেখ বিশ্বাল সঙ্গীত সজাই প্রেমানন্দ।

0: রাম সেটাকে দেখলে আমাকে সুন্দর দৃশ্য আছে, সে সুন্দর দৃশ্য আমি খাইতে লড়া দেখবো আপনি আমি খাইতে লড়া আখি লড়া
1: আখি লড়া মামা
0: আখিকে আমি যত্ন করবার আছে। আখিকে যদি তুই যত্ন না করলুস, আখি যদি নসি গালা বললে আরে তুই পৃথিবীতে খাইটা দেখি না পারিস, সেটা এলা আমি কথা এলে সে এবে মুই কইবে না কথা খাইটা বলে আখি নড়লে নাকি সব যখন দাঁড়া দিচ্ছি কাঁচরা পানি পুরবাকে দেবাকে নয় কি কাইটা মাঠ পাইছি বল সে ভিতরে আমি দেখবাকে নয় কি কোনটি বড়টা এমনি উজ্জ্বল দিছিলাম সেবাটা দেখবাকে নয় বেলকে সিধা দেখবাক নয় এমনি রকম ক্ষেত্রে যত্ন করবার আছে যোনটা কি কে বলে আমি গোটা আরে ডাক্তার বাবু ডাকু আরে সেটা কথা বার্তা আজি কাইটা বেল তো ইসে আজ কাইটা আজকে আজি
1: কাইটা মামা
0: রেডিও কে পাচ্ছর
1: আলে
0: আদির বিষয় হই গেল নি খাই কাজে পেট বেমার হেলানি পেট বেমার আমার এব গাবর ভিতরে সব তো মূল পেট কি নাই
1: সতে তো আরে
0: পেট বেমার তো তো সব জ্বর দুকাইছি আরে
1: এইছি যা মামা
0: এ সে পেট বেমার খাই কাজে হেলানি
1: আলে
0: এটা হেলানি আমার আদির বিষয় এটা কই আমার লগে আজি ডাক্তার বাবু কে ডাকলু আছু সে ডাক্তার বাবু হেলানি মেডিকেল অফিসার আমার জন আয়ুর্বেদিক ডিসপেন্সারি আছে পটাঙ্গি লোভে সে মানে সেটি ডাক্তার আছে সে বাবুর নাম হলানি ডক্টর হরপ্রসাদ রথ সে বাবুকে আমি স্বাগত করছু তার আগতু হরিপ্রসাদ রথ তার আগতু আমার ভাই বোন মনে কই দু জন মনে ফোন ধারি করে বসলা আছো রেডিও শুনলাইনি সে ফটাফট ফোন কর এবে যেন আমার ফোন নম্বর গেলাম যেটা আমি এবে বসলে আছি বলবে 06854230690 আই গোটার কই দেবি 06854230690 আলে বান্ধা বান্ধি মোর ভাই বোন মোর জবরদস্ত ফোন করা বেগি বেগি ফোন করা খাতা বার দিয়ে দিয়াছ আমার ডাক্তার বাবুর সঙ্গে তোমার খাই কে অসুবিধা আছে পেট ভিতরে কেনতা কলে এইসি খাইটা বাবু কই দেবে আরে তোমার খাতা বার্তা শুন দেব তোমার তো খাতাই কি না যে বাবুকে জোয়ার কর দেয় বাবু জোয়ার লাগো
2: জোয়ার জোয়ার
0: এলে তোর পরিচয় অল্প দিয়া বাবু
2: মু ডাক্তার হরিপ্রসাদ রথ ভারপ্রাপ্ত চিকিৎসাধিকারী সরকারি আয়ুর্বেদ চিকিৎসালয় রেঙ্গারে বর্তমান পটাঙ্গি পাখে
0: আমার এটা কোরাপুট জেলা ভিতরে সে বন কমন ভিতরে বললা পারা যাই করে ডাক্তার বাবু লোক সেবা কলা শুনি তোমাকে আরে গোটার জবর জবর জোয়ার লাগবে সেটা পাই বলি করে তুমি লোক সেবা কলা ভিতরে আমি বিন বিন রোগ বন দেখলুনি তুমি তো আয়ুর্বেদিক ডাক্তার বলে আমার জন পূর্ণা জন রেলা এই চরক সুশ্রুত জন সে আয়ুর্বেদিক বলে আমার জন বন খমনের চের মুলিকে যে ওষুধ তৈয়ার করে সে তৈয়ার করতে লাই যে অসর গুরুমন তারপর সে না ইংলিশ অসর মন পারলা এলোপাতি খাইটা পারলা মন বলে সে জন পাঠ পড়বাকে সে সেবা করবাকে তোমাকে মাপুর গোট সুযোগ দেলা লোককে সেবা করব গোট সুযোগ দেলা এলে গোট ফোন আইলানি ফোন শুন দেব তারপর তুমি কই দেবে এই পেট বেমার খাই কাজ আইসি সেই উপরে কথাবার্তা করবো এলে এবে ফোন উঠাইলে উঠাই দেব হ্যালো
3: হ্যালো
0: হ্যালো রেডিও কে পাচারু
2: মেথি গুণ্ড আপন কন পাই খাউচন্দি
3: মেথি গুণ্ড আসলে সুগার কো টিকে ব্যালেন্স কন্ট্রোল রইব বলি মু খাউচি
2: না না সুগার কন্ট্রোল
3: খাইলে গ্যাস ফরমেশন বেশি হচ্ছে আগা
2: খাইবা পরে খাউচন্দি না খাইবা পূর্বরু খাউচন্দি
3: মু খাইবা পূর্বরু কা খাউচি খালি পেটরে খাউচি
2: খালি পেটরে খাইলে গ্যাস হব গ্যাস হব আর মেথি গুণ্ড মধ্যে অযথা খাইবা কথা নয় মেথি গুণ্ডরে কমিবে বলে সেমতি কিছু নাই এটা তো আমার আজির বিষয়বস্তু বাহারে ডায়াবেটিসটা কিন্তু মেথিগুণ্ড অপেক্ষা আপনার যদি মেথিগুণ্ড খাউচন্তি তা সেটা

0: সকাল সকাল উঠে উঠে সে ছাতি জ্বললা পর লাগলানি কাইটা পাই লাগলানি সে কোনটা ন খাইলে মিশা ছাতি জ্বললানি
1: সেটা হচ্ছে অ্যাসিডিটি অ্যাসিডিটি প্রবলেম মানে হাইপার অ্যাসিডিটি মানে অম্ল বেশি যদি স্টোমাক আমার পাকস্থলে সিক্রেশন হলা তো টিকে টিকে বারম্বার যদি সিক্রেশন হব কারণ আমার খাইবাটা আগুন অপেট সেপটে হয়েছি তেমন যদি সিক্রেশন বারম্বার হল তো অ্যাসিড পড়লা মানে সেটি টিকে জড়াপোড়া স্টার্ট
0: হয়ে
1: কোণ করবে পানি পি দেবে আপনার খাইবা টাইম কু পানি পিবে নহলে সেমিতি যদি লাগুচি আপনার যদি জড়লা ভাল লাগুচি পানি টিকে পি দেবে দেখবে বহুত বড়িয়া আরাম
0: সকাল সকাল উঠু উঠু কইবা কথা লেন উঠলা বেলে সেমিতি
1: উঠলা বেলে তো সেমিতি লাগিলা মানে সেটা পানি পিবাটা বহুত বড় পানি পিবে পানি পিলে সেটা ডাইলুট হয়ে যাব যদি ঝাড়া বাড়ছে ঝাড়া বি হয়ে যাব আর পেটে বি ভালো লাগে
0: সেটা ঠিক লাগছে নি তাহলে আমি মূল কথা হলানি সব পেটকে যত্ন করলে
1: সব ঠিক রয়েছে শরীর ঠিক রয়েছে মন ঠিক রয়েছে বুদ্ধি সব কাম করি
0: বুঝলো শ্রীবানজি
2: নাই সত্যি মামা
0: এবে পেট কাজে নাট বললাই না
2: সত্যি তো আরে
0: সত্যি কি নাই
2: আরে নাই
0: পেট কাজে নাট বললে মু কই দিব বড় কথা আইতি কার পেট বড়টা লানি পেট শুকাইবি বলি নাট করলাম দৌড়ি বললানি কে নাকি পেট কাজে খাদি কোনতে টানবি বলি করি খোঁজি বলি করি সে মিশা দৌড়ি বললানি হলে দৌড়ি বলবাটা দুইটা যাক পেট কমাওয়া পাই মিশা দৌড়ি বলবা আছে পেটর কাজে কমাওয়া পাই মিশা দৌড়ি বলবা
1: আছে তাহলে পেট পাই সব নাট
0: সব পেট পাই সব নাট গেলেন হলে আমার বাবু তো ইতি আমার লোক আইলে বেশি কথাবার্তা আই দিলে আমার সঙ্গে জবর ফোন মিশা যে আইলা ফোন করু মনে মিশা আজি ওটা জবর জবর ধন্যবাদ দিয়ে দেব সেমন এমনি ফোন করতে রোধ আমার বাবুকে জন এতকি সহজে বুঝাই দেলাই লোককে সে তাকর জন প্রশ্ন উত্তর মন দেলাই এত সহজ ভিতরে সব লোক বুঝি দেলাই সেগুলো মুই তো জবর বুঝলি আর এত কথা কাই পাই হলে সে বাবুকে জবর জবর ধন্যবাদ লাগো আর গোটে দিন তাকে ডাকু সে আমাকে সময় দিয়ে করি আমার বৈঠক তামে এতকি ভাই বোন বোনকে বুঝাই লাই এটা বড় কথা সে এ আমার বাবুর জন বুঝাইবাটা শুনি করে আমার বাবু ভাই বোন মিশা যত্ন করত বল রত গাগড় মন ঠিক রহ আলে বাবুকে জোর জোর ধন্যবাদ আলে জোয়ার লাগো বাবু
1: জোয়ার জোয়ার ধন্যবাদ
0: এলে বানজি বাবু তো কে জোয়ার করে দিল নাকি এবে কথা এই গেল আমার কথা এবে জন আমার কাইছে বাবু আমার সাউ সূর্য সাউ আমার জন সান্ডা বঞ্জা সে মানে ধন্যবাদ সে আমার সঙ্গে বসলা আছে আর যেত লোক শুনতে পারলে যেত লোক ফোন করলে যেত লোক আমার সঙ্গে সহ্য করলে সেগুলো লোক ধন্যবাদ আলে জোয়ার করতে জবর কথাবার্তা নৌনি যুবে
2: আলে ভাই বোন মন গালুনি জোয়ার জোয়ার
0: আলে জোয়ার লাগো ভাই বোন মন
1: জোয়ার।

0: রকম রকম ছতু, কে বড়া ছতু বলছি, কে শ্রাবণ ছতু বলছি, ডিঙ্গি ছতু বলছো, কেতে রকম রকম ছতু হচ্ছে যে মুই কইবাটা খাইব, পাটি স্বাদ হেলা ভাল খাইব, দেহকু হিত হেলা ভাল জিনিস খাইব
1: বলে যেতকি জিরেই পারবা সেতকি বলছো,
0: যেতকি আমি জিরেই পারবা, যু জিনিস আমি খাই পারবা যেতকি সেতকি খাইলেগা ভালো।
1: ওই ভাই মাত্র জাটি হই যাইছি,
0: জাটি হই যাইছি বলে তুমি খাই দিয়েছো পাটি স্বাদকু।
1: ওই হই হই তারপরে আমার সেই সাইর অঙ্গনবাড়ি দিদি কইলি পুরা, আর আশা দিদি কু কুটা হলে উষো পত্র দুইটা বটিকা দিত, তারপরে সিনা যাবি
0: যে টিকে হলে মিশা উনা হইছি, তো
1: এইছি বলি কাইছি বলো,
0: ও কিছু অসুবিধা নাই, রাতে মিশা গুটু মাত্রা থিও বলে খাই দিও, সকাল যদি কমু নাই বলে ডাক্তারখানাও যিবা,
1: নাই নাই যিবার অছি কা ভাই, হোক
0: যে হেড়া করিব না কেবে হলে মিশা, হেড়া কল তো আমার কোন কিছু বলে
1: ভেড়া বুড়া, তো
0: সেটা পাই খাই খাইবা কিছু মনা নাই, মাত্র দেখি চাই দেহ পা জাগ্রত করি খাইবা।
1: নাই মোট উঠ শিখিয়া কা বলো তো সব চাষী ভাই ভৌণী কু।
0: তারপরে এবার আউট জিনিস মিশা দেখো, এবে মুই আজি সকালে দেখুছিলি গাধেবা জীবি বলি বন্ধ মুন্ডা গলা বেড়ব বর্ষা পানি মিশছি, তাইরে আমার অরুণ না রঘুন না আগে মানে কিস করছেন গাঁ মুই শিকেতরা উপসাই দিয়েছেন
1: দেখিল
0: হেলা, এবে তো আমার সেই বন্ধ মুন্ডা যাক ভাঙি যাইছি বাহার পানি মিশছি, তাইরে গাই মহিষি পুড়ো বড় দেব যদি তুমি সে ভিতরে পশাইব বইলে কিস হব সে পানি যাক, আমার চর্ম রোগ কুণ্ডে হব
1: কি সব প্রকার তো কুণ্ডিয়া ধরিব,
0: বর্ষা দিন তো লুগাপটা শুকু নাই, কুড়ি তুমি
1: সুরক্ষিত রইবা সেটা আমার কর্তব্য বল তো।
0: তারপরে বর্ষা দিন সবুয়াড়ে যুয়াড়ে দেখিও পানি, আমি তো রেডিও রে শুনছে খবর কাগজ পড়ুছে যে পুরা সারা রাজ্যের কোন সারা ভারত বর্ষরে বর্ষ লাগি রয়েছে, আর নাই নথিবা বন্যা বিপত্তি মধ্যে ভোগুচন্তি
1: ওই পুরা ঘর ভিতরকু পানি পুর যাচ্ছে ভাই,
0: পানি যাচ্ছে ই পানি অধিক হলে কি সব জানতো না, আমি যে বেড়া বাড়ি বাড়ি যাচ্ছে নানা প্রকার বিছা কঙ্কড়া সাপ এই সব যাক বিষাক্ত জীব যাক আমাকে বিপদ করিবে, সেটা পাই আমি সব প্রকার জাগ্রত হওয়ার আছে, পেট মিশা জাগ্রত হওয়ার আছে, আর দেহ পাক মিশা ইয়াড বাহার আড়ে মিশা জাগ্রত হওয়ার, নাই
1: নাই সত কথা কা কইলো,
0: হলে আকু ধরি করি গুড়ে বিচার করিবা না কিন্তি
1: বৈঠক যেতে
0: বিচার করছি বলে বড়িয়া জিনিস তুমি সমান শোয়েলা ভাইয়া নিজে নিজে একুটিয়া খাই দিয়েছো টিকে আনিকি বাঁটলে সিনা হব সমস্ত
1: শিক্ষা গুটে পাইলি,
0: সেটা তো সত কথা যে সেটা পাই দেখো আমার মিশা দৃষ্টি পড়ি যাইছি, তুমি জনে খাইদেলে মিশা অসুবিধা হল কি ব্যবস্থা বলে কথা কোন বলে বর্ষা দিন ধরি নানা প্রকার রোগ বাত সমস্ত ঘাড়ি থাকছে, হলে তাই ভিতরে আমি মিশা ফিটবার নাই, তুমি যেমন অসুবিধা পড়ছ সেমতি এই জিনিস ন হু বলিকি আকু ধরিকি বড়িয়া আলোচনার বিষয় রখাইছি,
1: বলে স্বাস্থ্য সচেতনতা কি
0: স্বাস্থ্য বিষয় রেখা আমার বর্ষা দিনে কিন্তু চাষী ভাই ভৌণী সব পুরা আমার প্রাণী সমাজ কিন্তু দেহ পা ভালো রাখবে কোন সব জাগ্রত হবে তাকে ধরিকি বড়িয়া আলোচনা গোটে অছি, হলে সব বসি কথাবার্তা শুনতু মুই আরম্ভ করি বলি চিন্তা করছি,
1: তুমি আরম্ভ করো আমি বসকি সব শুনছু ভাই,
0: মজুরে সন্দেহ থাকবে পচারিব,
1: নাই পচারিবি কেন,
0: এটি ডাক্তার আজ্ঞা বসিলেনি আরম্ভ করছি,
2: আজ্ঞা নমস্কার।
3: নমস্কার আজ্ঞা,
2: আপনার পরিচয় টিকে আমার শুনুথা সমস্ত চাষী ভাই ভনী মানুষ দেবে আজ্ঞা।
3: মো না হচ্ছে ডক্টর হরিশঙ্কর সাউ, মেডিকাল অফিসর সিএসি কুন্দুরা, মোর অগণিত চাষী ভাই ভনী মানুষ স্বাগত। আজ গোটে সুন্দর টপিক উপরে ডিসকশন করা যেটা কি বর্ষা দিনে চাষী ভাই ভনী মানুষ এবং অন্যান্য লোক মানুষ যে রোগ হচ্ছে তা উপরে আমি ডিসকশন করা।
2: তবে বর্তমান সময় তো আমার বহু দিন হল আজ্ঞা দেখুছ আমি বর্ষা লাগি রয়েছি, আর বর্ষা সম্পর্কিত যে পাটা আমার রয়েছে আজ্ঞা, পা গোলিয়া পা মিশুচি ভালো পা পিবা পা এইসব সম্পর্ক নিয়ে আমার কিছু সমস্যা দেখা যাচ্ছে আজ্ঞা, আর তার কিন্তু কোন প্রতিকার করা যাই পার।
3: হ্যাঁ, এই বর্ষা দিনে বিশেষ করি আপনার জলবাহিত রোগ বায়ুবাহিত রোগ অর্থাৎ ভেক্টর বন ডিজিজ কীটপতঙ্গ মানক দ্বারা যে ডিজিজটা ব্যাপুছি সে ডিজিজ প্রায়ত দেখা যাচ্ছে, তো বিশেষ করে বর্ষা দিনে আপনার জলবায়ুত রোগ প্রায়ত দেখা যাই থাকে, যেটা কি ডায়রিয়া কলেরা টাইফয়েড এবং হেপাটাইটিস এ বিশেষ করে প্রায়ত দেখা যায়,
2: বহুল ভাবে আমার এই অঞ্চলের বিশেষ করে ডায়রিয়াটা দেখা যাচ্ছে ঝাড়া বাঁধি, তার কারণ কোন আজ্ঞা তাকে আমি কিন্তু প্রতিকার করা যাই পারিবা।
3: এই যে ডায়রিয়াটা যে হচ্ছে ইয়ে হচ্ছে আপনার জলবায়ুত রোগ ভাইব্র কলেরা নামক জীবাণু দ্বারা প্রায় ব্যাপি থাকে, ইয়ে হচ্ছে ওয়াটার বর্ন ডিজিজ, যেতবে আমার কোণ হচ্ছে না এ সাধারণ লোক মানে কোণ করছেন না গরম পানি কু ফুটাই পিওতি না সে থা পা পি দিকে গোলিয়া পা পি দিকে এবং বর্ষা দিনের আপনার যে টিউবওয়েল হোক কিংবা সেই চারিপাখে পা জমিকি রয়েছে সে পাটা পুঁ সিঙ্ক হচ্ছে, তো আমি ডাইরেক্ট আসিকি সে পা পি দিকে বা বেড়ে বেড়ে লোক মানে কোণ করতে না আমার বিশেষ করে চাষী ভাই ভৌণী উপরে যে ডিসকশন করা যাচ্ছি সে কোণ করতে ক্ষেত্রকে নিজে চাষ করা যাচ্ছে হঠাৎ পা নিজে ধরি যাই নথিবে সে যাই।

0: আকাশবাণী জয়পুর আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ পরে সন্ধ্যা ছটা বাজে পঞ্চাবন মিনিটে শুনবে জনজীবন সংবাদ রিলে করুছো আকাশবাণী কটক কেন্দ্রর শুনিপারে বিজ্ঞাপন বিরতি পরে
1: আঞ্চলিক সংবাদ শুনিপারে কিছু বিজ্ঞাপন পরে
2: কেতে বারণ করিবি পুরোনা টায়ার রখ না ফুল কুণ্ডর পাঁচ গড়াই দিও ভঙ্গা ভঙ্গি জিনিস রখ না যে পা জমিব পা কুণ্ডরে পুরোনা পা রখ না এই দেখ মশারি টেকা হয়েছে শোইছি কোড় হাতর হাড় গণ্ঠি বিধা হচ্ছে দেহরে তো নালি দাগ বাঁতি মুন্ড বিধা হল না আরে যাও পাখ ডাক্তারখানার পরামর্শ কর
3: নিধি মৌসা এবে বি বঞ্চিছি এডিস মশা যিয়ে দিন বেড়ে কামুড়ে তা দ্বারা ডেঙ্গু জ্বর ব্যাপে হ্যাঁ তাহারি লক্ষণ আউ প্রতিকার কথা মু কহিবাকু আসিছি
4: আপনক চাহা
5: ইএমআই ভড়া কেমিতি ম্যানেজ করিবি
4: গোটে উপায় আছে ভালো পয়সা মিলিব
5: কেমিতি
4: নিজ ব্যাংক ডিটেলস দেই দিও কিছু লোক পয়সা পঠাইবে সেমানক কহিবা অ্যাকাউন্টে ট্রান্সফার করি দিও কমিশন মিলিব
5: এতে সহজ
4: কোন সহজ এহা মনি মিল অটে বেআইনি পয়সা অন্য অ্যাকাউন্ট দ্বারা স্থানান্তরিত করি থান্তি এহা অপরাধ জেল হেই পারে
5: না ভাই না নিজ ব্যাংক অ্যাকাউন্ট কু সুরক্ষিত রাখন্তু কাহাকু বি ব্যবহার করিবাকু দিওন্তু নাহি আরবিআই কহে
6: সচেতন হুয়ন্তু সতর্ক রহন্তু
7: মশারি টানি শোইছি কুনা
8: মশা মানকু আসিবা মনা
7: পরিবেশ হেলে সফা সুতর
9: ম্যালেরিয়া কু আউ নথি বড়র
7: বড়িয়া বড়িয়া সবুবেলে এই কথাটি মনে রাখিব আম ঘরর আখপাখ অঞ্চল সফা সুতরা রাখিব আম স্কুল হোস্টেল হউ বা ঘর ম্যালেরিয়ারু রক্ষা পাইবাকু হেলে সবুদিনে নিশ্চিত মশারি টানি শুইব আর বিশেষ করে গর্ভবতী মহিলা ছোট ছোট পিলা মানে
10: স্যার আশা দিদি আমার ঘরে আর স্কুল রে এল এল আই মশারি দেইছন্তি সে মশারি কোন অলগা কি স্যার
7: ইয়া সবুট ভালো মশারি এল এল আই এন মানে লং লাস্টিং ইনসেক্টিসাইডাল নেট দীর্ঘস্থায়ী কীটনাশক উপচারিত বুড়া মশারি এ মশারি টানি শোইলে ম্যালেরিয়া মশা আর কামুড়ি পারিবে নাহি
8: স্যার মু সবুদিন মশারি টানি শোইবি আর সমস্তক মশারি টানি শোইবা কইবি
7: গুড সবুদিন শোইলা বেলে মশারি টানি শুয়ন্তু আউ ম্যালেরিয়ারু রক্ষা পাঁচ

ଏତେବେଳେ ଯାଏଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଥିଲେ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ ଆକାଶବାଣୀ ଜୟପୁର। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାରିତ ହେଉଛି ମିଡିୟମ ୱେଭ୍ରେ 204.5 মিটার তথা 1467 কিলোহর্টজ যোগে, এফএম্রে 103.6 মেগাহর্টজ যোগে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর আপ মাধ্যমে প্রচার করুছু কতটি ওড়িয়া চলচ্চিত্রর গীত। প্রথম গীতটি নেইছু তুমি থিলে সাথিরে। এই চলচ্চিত্রর দ্বৈতকণ্ঠরে শিল্পী মানে হলে হ্যুমেন সাগর এবং সোহিনী মিশ্র। অরুণ মন্ত্রী গীত সঙ্গীত প্রেম আনন্দ।

অনেক শুভকামনা। বন্ধুগণ, কৃষ্ণজীঙ্কর এই প্রচেষ্টা কেবল ইতিহাসর ছাত্রছাত্রীমানঙ্কু নুহে, আম সমস্তঙ্কু নিজর অতীতকু রোচকপূর্ণ ঢঙ্গরে জানিবাকু সাহায্য করিব। আপনক পাখরে বি যদি এপরি প্রচেষ্টা সম্পর্কে তথ্য রয়েছে, তেবে তাকু নিশ্চিত শেয়ার করন্তু। মোর প্রিয় দেশবাসীগণ, নাশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত এবে এই অভিযান সমগ্র দেশের দ্রুতগতিরে আগেই চলছে। এর লক্ষ্য একদম স্পষ্ট, নিশামুক্ত যুবপিঢ়ি, ড্রগ ফ্রি ইন্ডিয়া। বহুত লোক বিশেষ করে আম যুবক মানে বিপুল সংখ্যার এথিরে অংশীদার হবার লাগিছন্তি। প্রকৃতরে এয়া ভারতর যুবক মানঙ্কর হেলথ, তাঙ্ক হ্যাপিনেস ও উজ্জ্বল ভবিষ্যৎ পাইঁ হিঁ আমার সামূহিক সংকল্প। বন্ধুগণ, নিশার অভ্যাস কেবল জনে ব্যক্তিঙ্কু কবলিত করে নাই, এহার দুষ্পরিণাম সম্পূর্ণ পরিবার ও সমাজকু মধ্যে ভোগিবাকু পড়িথায়। মু সেই লোকমানকু প্রশংসা করিবি যে ড্রগস বিরুদ্ধে অন্যমানকু সচেতন করুছন্তি ও নিশা দ্বারা আসক্ত লোকমানকর সাহায্য পাই আগে আসুছন্তি। নিশামুক্ত ভারত পাই কোন আপন গটে পাওয়ারফুল স্লোগান তৈরি করি পারিবে? কোন আম ইয়ং মিউজিশিয়ান্স এপরি গীত রচনা করি পারিবে যেউথরে ড্রগ ফ্রি লাইফর মেসেজ থিব? কোন স্টুডেন্টস ও থিয়েটর গ্রুপসর হৃদয়কু ছুইগলা ভলি শর্ট প্লেজ লেখি পারিবে যেউথরে ড্রগসর বিপদ সহিত সেথিরু মুকলিবার রাস্তা বি থিব? আম দেশরে উন্নতমানর কন্টেন্ট ক্রিয়েটরস মানকর অভাব নাই। মোর অনুরোধ, সেমানে অলগা অলগা ভাষারে এবরি কন্টেন্ট বনান্তু, যাদ্বারা এ ক্ষেত্রের সমাজকু লাভ মিলি পারিব। আপন আপনক প্রচেষ্টাকু হ্যাশট্যাগ সহ সোশিয়াল মিডিয়ার বি নিশ্চয় শেয়ার করন্তু। অনেক থর ক্রিয়েটিভ এফর্ট ফর্মাল ক্যাম্পেইন থারু বি অধিক প্রভাবশালী হইথায়। আসন্তু ভারতর যুবক মানঙ্কু নিশাঠারু দূরেই রাখিবা। নিশাঠারু মুক্ত করিবার এই পবিত্র কার্যরে আমি সমস্তে নিজর ভূমিকা নির্বাহ করিবা। আপন আপনক প্রচেষ্টাকু হ্যাশট্যাগ নশামুক্ত ইউবা কে সাথ সোশিয়াল মিডিয়ার বি নিশ্চয় শেয়ার করন্তু। মোর প্রিয় দেশবাসীগণ, অগস্ট মাসে আমি চারিআডে দেশভক্তির অনেক রঙ দেখিবাকু পাউ। এই সময়ের প্রত্যেক ব্যক্তি মনে রাষ্ট্রপ্রেমর ভাবনা আহুরি প্রবল হয়ে উঠে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং ভারত ছাড় আন্দোলনর বর্ষপূর্তি ঠার আরম্ভ করে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এহাকু অনন্য করে থাকে। স্বাধীনতা দিবস ও ন্যাশনাল স্পেস ডে এই দুই অবসর প্রত্যেক দেশবাসীঙ্কু গৌরবান্বিত করে থাকে। হর ঘর তিরঙ্গা অভিযান এই ভাবনাকু আহুরি সুদৃঢ় করে থাকে। বন্দে মাতরমর 150 বর্ষ পূরণ উপলক্ষে চলিত বর্ষ আহুরি বিশেষ হয়ে উঠিছে। এথর 8 কোটি অধিক ত্রিরঙ্গা সেলফি অপলোড করা যাইছে। ত্রিরঙ্গার এই উৎসব কেবল ভারত মধ্যে সীমিত হয়ে রয়ে নাই, এই বর্ষ সূর্যপথ ত্রিরঙ্গা মাধ্যমে আম ত্রিরঙ্গা সমগ্র বিশ্বর এক অনন্য যাত্রার বাহারিছে। ফিজির সুবারে সূর্যঙ্ক প্রথম কিরণ সহ ত্রিরঙ্গা উড়াগলা, এরপরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও তাপরে আমেরিকার সান ফ্রান্সিসকো পর্যন্ত ইন্ডিয়ান মিশনস ও পোস্টরে ত্রিরঙ্গা ফরফরাই উড়িলা। আপন কল্পনা করন্তু এই দৃশ্য কেতে অদ্ভুত হইতিব। বিশ্বরে যেউপরি ভাবে সূর্য আগকু বড়িবাকু লাগিলে, সেইপরি ভাবে ভারতীয় ত্রিরঙ্গা বি উড়িবাকু লাগিলা। এপরি প্রচেষ্টা সমাজকু গোটিয়ে সূত্রে বান্ধি রখে। এহাদ্বারা এই দেশমানঙ্ক সহ বি আম সম্পর্ক আহুরি ঘনিষ্ঠ হয়ে উঠে। এই প্রচেষ্টার জড়িত সমস্তঙ্কু মোর অনেক অনেক অভিনন্দন। মোর প্রিয় দেশবাসীগণ, আম সহর ও গাঁ মানঙ্কর সড়ক উপরে প্রতিদিন সকাল ও সন্ধ্যা যায় লক্ষাধিক মহিলা নিজ নিজ কামরে লাগি থাকে। কিয়ে পরিবা বিক্রি করে তো কিয়ে ফল, কিয়ে চার ঠেলা লগাই থাকে, আউ কিয়ে ফুল দীপ পূজা সামগ্রী বিক্রি করে। অনেক থর অল্প কিছু পুঞ্জির অভাব এমানক কারবারকু আগকু বড়িবারে অন্তরায় সৃষ্টি করে। কিন্তু এবে এপরি লক্ষাধিক মা ভণী মানুষ পিএম স্বনিধি যোজনা দ্বারা নূয় শক্তি মিলিপারিছে। মহিলা সশক্তিকরণর এই দিগ উপরে যেপরি চর্চা হওয়ার কথা সেপরি চর্চা হেউ নাহি। পিএম স্বনিধি যোজনার হিতাধিকারী মানক মধ্যে পাখাপাখি 46% হচ্ছে মহিলা। কহিবাকু গলে সমগ্র দেশের পাখাপাখি 35 লক্ষ মহিলা এই যোজনা সহ যোড়ি হয়ে নিজ নিজ ব্যবসায়কু আগকু বড়াউছন্তি। বন্ধুগণ, গাজিয়াবাদর ববিতা শর্মাজি এহার বহুত সুন্দর উদাহরণ। ববিতাজি পূজা সামগ্রীর এক ছোটিয়া স্টল দেইথিলে। ফুল দীপ ধূপকাঠি নড়িয়া ইত্যাদি জিনিস বিক্রি করে সে নিজ পরিবারর গুজরাণ মেটাইবার সাহায্য করুথিলে, খুব পরিশ্রম করুথিলে। কিন্তু ব্যবসায় বড়াইবা পাই পুঞ্জির আবশ্যকতা থিলা। পিএম স্বনিধিরু তাঙ্কু আর্থিক সহায়তা মিলিলা। সে তাঙ্ক স্টলরে অধিক জিনিস রখিলে,